0: আরে কোয়া বাহুল্যা মাথনজে এনে নির্লোভ তথা কষ্টৰ জীবন যাপন করার বাবে মানুহৰ অন্তৰত সাধুতার একান্ত প্রয়োজন। যথার্থতে সাধু হব নোৱাৰিলে মানুহ কেতিয়াও এনে উত্তম জীবনৰ অধিকারী হব নোৱাৰে। এই সম্পর্কে শাস্ত্ৰত কোৱা হৈছে যে কোনো লোকে যদি বেদবিহিত কর্তব্য কর্ম একো নকৰে অথবা কোনো লোকে সাধু নাম লৈও অসাধুর কাম করে তেনেহলে যিসকল লোকৰ এই দুবিধ অর্থাৎ ক্রিয়াহীন আর সাধু নাম লৈও অসাধুর নিয়মত চলা লোকর নীতি বিগর্হিত ব্যবহার দেখিও অন্তঃকরণত কোনো চঞ্চলতা উপস্থিত নহয় সেই সকল লোকক যথার্থ সাধু বলে বুঝিব লাগে। যিসকল লোকে ভাল মন্দ দুইবিধ মানুহকে সময় দৃষ্টিরে চাবলে সক্ষম হয়েছে সেই সকলেই যথার্থ সাধু নাম পাবর যোগ্য হয়েছে বলে বুঝিব লাগে। যিসকল লোকে ভাল মন্দ বিচার করিব নাজানে তেওঁলোক অতি অধম বা অসাধু। যিসকল লোকে এইটো ভাল এইটো মন্দ বিচার করিব পৰা হৈ ভাল পথত চলে বা চলিবলৈ যত্ন করে আর মন্দ পথ ত্যাগ করে বা মন্দ নীতি ত্যাগ করবলে যত্ন করে সেই সকল মধ্যম লোক তেওঁলোক ভবিষ্যতে সাধু বুলি গণ্য হবার আশা আছে। কিন্তু যিসকল লোকে ভাল বা মন্দ দুইকো পরিহার করে ভালকো ভাল নবলে বেয়াকো বেয়া নবলে সেই সকলেই যথার্থ সাধু। এই বিশ্বজগতর সৃষ্টি স্থিতি আর সংহারর সৈতে জড়িত কার্যসমূহ একমাত্র সত্য রজহ আর তম এই তিনি গুণের মাধ্যমে চালিত হয়। আমি মানুহর অন্তরত যত প্রকার ভেদ কল্পনা করিব পারো সেই তিনি গুণের আশ্রয়তে সকলো কল্পনার কার্য হয়। যেতিয়া মানুহে সাধনার বলত পরমেশ্বরের সমীপলে আগবাড়ি যায় তেতিয়া তেওঁ প্রথমে তমগুণের পৰা আঁতৰি যায়, ক্রমে ক্রমে রজগুণের পৰা আঁতৰি যায় আর সাত্বিক জীবন যাপন করে, তার পাছত ক্রমাৎ সত্যগুণের পৰা আঁতৰি গৈ নির্গুণ অবস্থাত রয়েগৈ। ঈশ্বর নির্গুণ, সেই ঈশ্বরক পাবলৈ হলে মানুহো নির্গুণ হব লাগিব। যেতিয়া জীব নির্গুণ অবস্থাত পড়েগৈ তেতিয়া জীবই ভালকো ভাল বুলি তালৈ আগ্রহ নকৰে আর বেয়াকো বেয়া বুলি ঘৃণা নকৰে।
1: আজিৰ মুকুতামালাৰ কথাখিনি পীতাম্বৰ দেৱগোস্বামীৰ ৰচনাৰ পৰা লোৱা হল।

0: আজমল হোসেন আর সঙ্গীবৃন্দর কণ্ঠত জিকির খেতি শুনিলে। সঙ্গীসকল আছিল হামিদুর রহমান আর শামসুদ্দিন হক। বাদ্যযন্ত্রত সহযোগ করিলে তবিউর রহমান, রহিমউদ্দিন আহমেদ আর কুলেন ডেকায়। এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু নিবেদন করছো গান্ধী প্রসঙ্গ।
1: গান্ধী প্রসঙ্গ।

অনুষ্ঠানটি আগবঢ়াব ভাস্বতী কলিতায়। 1:20 হরেন্দ্র চন্দ্র নাথ আর সংগীসকলের দ্বারা পরিবেশিত ওজাপালি। 8:02 উপন্যাস পাঠ অনুষ্ঠানত ধারাবাহিক উপন্যাস জলপদুমর পানচৈর সপ্তম খণ্ড, রচনা দিলীপ ফুকনের, প্রযোজনা ঋতুপর্ণ দাসর। 10:00 ডক্টর ভূপেন হাজরিকার জন্ম শতবর্ষ উদযাপনের সঙ্গে সংগতি রাখি আগবহা অনুষ্ঠান আমার প্রাণর ভূপেন হাজরিকা। অনুষ্ঠানটির পরিকল্পনা, প্রযোজনা আর উপস্থাপন ঋতুপর্ণ দাসৰ।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতায় আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: সেলুলয়েড সেলুলয়েড হল নাইট্রোজেন সেলুলোজ কেম্ফর আর ইথানলের উৎপাদন করা এবিধ থার্মোপ্লাস্টিক। ই অতি দৃঢ় দ্রাহ্য আর স্থিতিস্থাপক পদার্থ। ইয়ার উপর পানি, বিভিন্ন তেল, অম্ল, খার আদি রাসায়নিক দ্রব্যই ক্রিয়া করে। 1869 সনত আমেরিকার জন ওয়েলসি হায়াত নামের উদ্ভাবক এজনে নাইট্রোসেলুলোজ কেম্ফর আর অ্যালকোহলের মিশ্রণ ঘটায় প্রথমে সেলুলয়েড প্রস্তুত করেছিল। সেলুলয়েড আবিষ্কারের একটা আমোদজনক ঘটনা জড়িত হয়ে আছে। এবার সোনবাইন নামের রসায়ন বিজ্ঞানী এজনে পাকঘরের জুইত গাঢ় সালফিউরিক এসিড আর গাঢ় নাইট্রিক এসিডর মিশ্র এটা গরম করে থাকুতে হঠাৎ পাত্রটো ভাগি থাকিল। লড়ালড়িক ঘনিয়াকে পাকঘরত ব্যবহার করা কপাহী কাপড়ের এপ্রন এটার মজিয়াত পড়ে যাওয়া এসিডখিনি মুছি পেলাইছিল। এপ্রনটো শুকাবর মেলি থাকতে সেইটোত বিস্ফোরণ ঘটি জুই লগা লক্ষ্য করেছিল। এই ঘটনার

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি শুক্রবার, 1433 ভাস্করাব্দর, আহাৰ মাহৰ আজি 18 তারিখ, 2026 খ্রিস্টাব্দর 3 জুলাই। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি কৃষ্ণপক্ষৰ তৃতীয়া তিথি। আজি পুৱা সূর্যোদয় হৈছিল 4:39:23 আৰু আজি সূর্যাস্তৰ সময় সন্ধিয়া 6:15

ইউরোপীয় উপদেষ্টা সমিতি আর উপসমিতির সদস্য আছিল। তেওঁ ভারতত মহিলাসকলের বাবে সমতা আর ন্যায়ের পোষকতা করেছিল। তেওঁ 1926 সনত বোম্বে বিদ্যালয় সমিতিলে নির্বাচিত হয়েছিল আর 1945 সনের পর 1946 সনলে অল ইন্ডিয়া ওমেন কনফারেন্সর অধ্যক্ষ হয়েছিল। তেওঁ 1946 সনত মহিলার স্থিতির উপর নিউক্লিয়ার উপসমিতিত ভারতক প্রতিনিধিত্ব করেছিল। 1950 সনত তেওঁ রাষ্ট্রসংঘর মানব অধিকার আয়োগের উপাধ্যক্ষ হয়েছিল। তেওঁ ইউনেস্কোর কার্যবাহী পরিষদর সদস্যও আছিল। তেওঁ গুজরাটি ভাষাত অর্ণু অদ্ভুত স্বপ্ন, ববলানা পরাক্রম আদি করে কেবাখনো শিশুর বাবে উপযোগী গ্রন্থ লিখিছিল। তেওঁ বাল্মীকি রামায়ণের অরণ্যকাণ্ড, বালকাণ্ড আর সুন্দরাকাণ্ড অনুবাদ করেছিল। তেওঁ বহুতো ইংরাজী সাহিত্য অনুবাদ করেছিল, তার ভিতর উল্লেখযোগ্য হয়েছে গুলিভার্স ট্রেভেল। প্রিয় শ্রোতা, এগারী সাহিত্যিক, শিক্ষাবিদ, প্রবন্ধকার আর অধ্যাপক উপেন্দ্র চন্দ্র লেখার আজি স্মৃতি দিবস। তেখেতে অসমীয়া সাহিত্য সংস্কৃতিলৈ বিভিন্ন লিখনির যোগেদি বরঙনি আগবাই গৈছে। তেখেতে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব তথা বৈষ্ণব ধর্মর বহুল প্রচার করেছিল। তেওঁ বৃন্দাবনত শ্রীমন্ত শঙ্করদেব সেবা সংঘর মন্দির আর যাত্রীনিবাস স্থাপনত আগভাগ লৈছিল। তেওঁ উত্তর গুৱাহাটীত আনন্দ সমিতি স্থাপন করেছিল আর এই সমিতির উল্লেখযোগ্য কাম আছিল আলোচনা চক্র আর আনন্দরাম পুথিভঁরাল স্থাপনের যোগেদি অসমীয়া ভাষা সাহিত্যর উন্নতি সাধন করা। উপেন্দ্র চন্দ্র লেখারুয়ে উত্তর গুৱাহাটীর কমলদেব উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত শিক্ষকতার কর্মজীবন আরম্ভ করেছিল। 1938 সনের পর 1959 সনের ডিসেম্বর মাহলৈ সুদীর্ঘ 21 বছর কাল কটন মহাবিদ্যালয়ত অসমীয়া বিভাগের অধ্যাপক হিসাবে নিজের দায়িত্ব পালন করেছিল। কটন মহাবিদ্যালয়ের পর অবসর গ্রহণ করার পাছত 1960 সনত বৃন্দাবনের বৈষ্ণব পারমার্থিক বিশ্ববিদ্যালয়ের শ্রী শঙ্করদেব আসনের বাবে গবেষণা অধ্যাপক হিসাবে নিযুক্তি লাভ করেছিল। মামনি রেশম গোস্বামীয়ে উপেন্দ্র চন্দ্র লেখারুর অধীনতে রামায়ণী সাহিত্যর গবেষণা করেছিল। 1970 সনত অসম সাহিত্য সভার থিম অধিবেশনত সভাপতিত্ব করেছিল। তেওঁ আনন্দরাম বুড়া পুথিভঁরাল শ্রী শ্রী শঙ্করদেব সংঘর অন্যতম প্রতিষ্ঠাপক আছিল। উপেন্দ্র চন্দ্র লেখারুয়ে 1905 সনের 13 জানুয়ারীত উত্তর গুৱাহাটীর রুদ্রেশ্বরত জন্মগ্রহণ করেছিল। পড়াশালিয়া জীবন উত্তর গুৱাহাটীতে আরম্ভ করে 1918 সনত উত্তর গুৱাহাটী মাইনর স্কুলের শিক্ষান্ত পরীক্ষাত উত্তীর্ণ হয়। ইয়ার পাছত গুৱাহাটীর কটন কলেজিয়েট স্কুলত নাম লগায় আর 1922 সনত গণিত বিষয়ত লেটার নম্বর সহ প্রথম বিভাগত প্রবেশিকা পরীক্ষাত উত্তীর্ণ হয়। 1926 সনত দর্শন বিষয়ত কটন মহাবিদ্যালয়ের পর স্নাতক ডিগ্রি লাভ করে। কটন মহাবিদ্যালয়ত ইংরাজি বিষয়ত স্নাতকোত্তর শ্রেণীত নামভর্তি করেছিল যদিও বঙালী বিষয়তহে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিল। তেখেতর সাহিত্যকর্মসমূহের ভিতর প্রবন্ধ সংকলন, অসমীয়া প্রাক শঙ্করী যুগের বিষ্ণু আর বৈষ্ণব, মাধব কন্দলীর রামায়ণ আদি, গ্রন্থ সংকলন কথাগুরুচরিত, অসমীয়া রামায়ণী সাহিত্য, অসমীয়া সাহিত্য সেবক রজনীকান্ত বরদলৈ, কথা সাহিত্য লক্ষ্মীনাথ বেজবরুয়া, ভক্তি বিবেক আদি।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুরপরা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর বাবে আজই ফোন করক 9957568450।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: প্রিয় শ্রোতা, আজি পুৱা 9:20 পৰা প্ৰচাৰ কৰা হ'ব লাইভ ফোন ইন প্ৰভাতী তৰংগ। আজিৰ অনুষ্ঠান

0: জিলার রেহরুপ।
1: নমস্কার, জিলার রেহরূপত আজি আপোনালোকলৈ লৈ আহিছো উদালগুৰি জিলার রেহরূপ। আজি আমাক সংগ দিছে উদালগুৰিৰ সংবাদদাতা নারায়ণ ডেকাই। বিটিসি পরিষদীয় সরকারের মুখ্য কার্যবাহী সদস্য হাগ্রামা মহিলারিয়ে 29 জুনত উদালগুৰিত উপস্থিত হয়ে বিটিসির বিভিন্ন বিভাগের উন্নয়নমূলক কাম কাজের পর্যালোচনা করে। পর্যালোচনা সভাত অংশগ্রহণ করে বিটিসির উন্নয়ন, সরকারী চাকরির নিয়মীয়াকরণ, অতিরিক্ত বাজেট, নতুনক অন্তর্ভুক্ত গাঁও সমূহের উন্নয়ন সন্দর্ভত গুরুত্বপূর্ণ মন্তব্য করে। এই সন্দর্ভ অধিক শুনক আমার সংবাদদাতার।
2: উদালগুৰি আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষ 29 জুনত অনুষ্ঠিত পর্যালোচনা সভাত অংশগ্রহণ করে বিটিসির মুখ্য কার্যবাহী সদস্য হাগ্রামা মহিলারিয়ে বিটিসির বিগত সরকারের কার্যকালের আবন্টিত সরকারি পুঁজির ব্যবহার আর কাম কাজের অগ্রগতির বুঝ লওয়ার উপরি বোরলেন গেস্ট হাউস, ফিক্স পে আর অন্যান্য বিভাগত নিযুক্তি লাভ করা কর্মচারী সকলের চাকরি 2026-27 বিত্তীয় বর্ষের ভিতর নিয়মীয়করণ করা হব বলেও তো ঘোষণা করে। বহুদিন ধরে অপেক্ষারত কর্মচারী সকলের এই ঘোষণা আশার বতরা হিসাবে বিবেচিত হয়েছে। বিটিসির সীমা সম্প্রসারণ আর উত্তর বিভিন্ন গাঁও অন্তর্ভুক্তির বিষয়ে মন্তব্য করে গ্রাম্য মহিলারিয়ে কয় যে প্রমোদ বড়ুয়ের চুক্তি অনুসরি গাঁও সমূহ বিটিসির অন্তর্ভুক্ত করা তো সঠিক পদক্ষেপ আছিল, কিন্তু সেই নতুনক অন্তর্ভুক্ত অঞ্চল সমূহের উন্নয়নের প্রয়োজনীয় অতিরিক্ত বাজেটের ব্যবস্থা করা হওয়া নাছিল। জনসংখ্যা বৃদ্ধি পোৱাৰ পিছতো পূর্বর বাজেটের উপর নির্ভর করে উন্নয়নমূলক কাম সুচারুরূপে সম্পন্ন করা সম্ভব নহয়। সেইভাবে নতুন বাজেটের ইতিমধ্যে আলোচনা চলি আছে বলে জানিবলে দিয়ে। উদালগুৰি জেলার সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রেও হাগ্রামা মহিলারিয়ে একাধিক বৃহৎ পরিকল্পনার কথা ঘোষণা করে। তেওঁ কয় যে উদালগুৰিত এখন বিশ্ববিদ্যালয়, এখন চিকিৎসা মহাবিদ্যালয় স্থাপনের লগতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি আর আন্তঃগাঁথনি খণ্ডত বহু উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণ করা হব। এই পদক্ষেপ সমূহে জিলাখনের আর্থসামাজিক বিকাশত নতুন দিগন্ত মুকলি করব বলে তেওঁ আশা প্রকাশ করে।
1: সরকারী কর্মচারী সকলে পেনশনের ফাইলের বাবে বহু সময় অপেক্ষা করে থাকিব লাগে বলে অভিযোগ উঠার সময়তে উদালগুৰি জেলার বিদ্যালয় সমূহের পরিদর্শকর কার্যালয়ে ধারাবাহিকভাবে গ্রহণ করে আহিছে এক প্রশংসনীয় পদক্ষেপ। এই পদক্ষেপর অংশস্বরূপে 1 জুলাইত পুনের অবসর গ্রহণের 24 ঘন্টা নহতেই পেনশন লাভ করলে উদালগুৰির 8 গৰাকী শিক্ষক কর্মচারিয়ে। এই বিষয়ে কৈছে আমার সংবাদদাতায়।
2: উদালগুৰির শিক্ষা বিভাগের প্রশংসনীয় পদক্ষেপ, অবসরের 24 ঘন্টার ভিতরতে পেনশন লাভ করলে 8 গৰাকী শিক্ষক কর্মচারী। সরকারি কর্মচারী সকলে পেনশন ফাইলের বহু সময় অপেক্ষা করে থাকি লাগে বলে অভিযোগ উঠার সময়তে উদালগুৰি জেলার বিদ্যালয় সমূহের পরিদর্শকর কার্যালয়ে ধারাবাহিকভাবে গ্রহণ করে আহিছে এক প্রশংসনীয় পদক্ষেপ। এই পদক্ষেপের অংশ স্বরূপে 1 জুলাইত পুনের অবসর গ্রহণের 24 ঘন্টা নহতেই পেনশন লাভ করলে উদালগুৰির 8 গৰাকী শিক্ষক কর্মচারী। 1 জুলাইত উদালগুৰির বিদ্যালয় সমূহের পরিদর্শক কার্যালয়ের সভাকক্ষত আয়োজন করা এটি অনুষ্ঠানের মাঝে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী সকলক আর্নাইরে সম্বর্ধনা জানার লগতে হাতত প্রভিজনাল পেনশনের ফাইল তুলি দিয়ে উদালগুৰির বিদ্যালয় সমূহের পরিদর্শক ভবেন চন্দ্র দেউরিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক কেইজনক পেনশনের ফাইল অর্পণ করে পরিদর্শক ভবেন চন্দ্র দেউরিয়ে শিক্ষক কর্মচারী সকলে শিক্ষা ক্ষেত্রখনত আগবাই নিয়ার ক্ষেত্র করা কঠোর শ্রমক উচ্চ প্রশংসা করে।
1: উদালগুৰি জেলার ভূটান আর অরুণাচল প্রদেশের সংগমস্থলীর ভৈরবকুণ্ডত 30 জুনের আবেলি টংলা দারঙ্গা ঘাটের তরাবাড়ির হিতেশ চলিহা নামের 39 বছরীয় লোকজনে ধনশিরি নৈর পারর শিলত উঠি সেলফি উঠিবলে গৈ নৈর কোবাল খুঁটত পিছলি পড়ার ফলত শিলত খুন্দা খাই করুণভাবে মৃত্যু ঘটা ঘটনায় জিলাখনত শোকর ছা পেলাইছে। এই বিষয়ে আমাক জানাইছে আমার সংবাদদাতায়।
2: অরুণাচল আর বহিরাষ্ট্র ভূটানের সংগমস্থলী ভৈরবকুণ্ড এখন সুন্দর পর্যটনস্থলী। 3খন নদীর সংগমস্থলী ভৈরবকুণ্ডর হরসুতা ধনশ্রী নৈর পাড়ের একটা শিলত উঠি একপি সেলফি উঠিবলে চেষ্টা করতেই 30 জুনের আবেলি টংলা দারঙ্গাঘাট টংরাবাড়ির হিতেশ চলিহা নামের 39 বছরের যুবকজনে ধনশ্রী নৈর কোবাল সুতত পিছলি পড়ার ফলত শিলত খুন্দা খাই করুণভাবে মৃত্যু ঘটে। জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের উদালগুৰি জেলা সমিতির সভাপতি নিলয় চলিহার ভাতৃ সবরোহী যুবকজনের মৃতদেহ SDRF বাহিনীয়ে বৌতি নৈখনের শিলর ফাঁকত সোমাই থাকার বহু কষ্ট করে উদ্ধার করে। এনেদরে লগরিয়ার সুতরাং ফুরবলে গিয়ে সবরোহী যুবকজনের আকস্মিক মৃত্যুত উদালগুৰি জেলার গভীর শোকর ছা পড়ছে।
1: শ্রোতাসকল, আজিলে সময় হল জিলার রেহরূপর বিদায় লওয়ার। কাইলৈ লৈ আহিম আন এখন জিলার রেহরূপ। নমস্কাৰ।

তেখেতে নিজকে কয় এজন সাধারণ কবি বলি, তাতেই যে নিহিত তেখেতের অসাধারণ গুণ, যার আছিল নিজের সৃজনশীল মননশীল বিচিত্র ভাবনার বাহন স্বরূপে শব্দর ব্যবহারের অপূর্ব ক্ষমতা। যে মনেরে বিশ্বাস করে কবি হল দেশ কাল মানুষের ইতিহাস চেতনায় সৃষ্টি করা এক বিশিষ্ট কণ্ঠ বলি। সৃষ্টির আগমুহূর্তত সুরের উপলব্ধি করবরা এই কবিগুলো হল সুগন্ধি পখিলার কবি হীরেণ ভট্টাচার্য, যার কবিতাত বাজি থাকে এক অনন্য সাংগীতিক মূর্ছনা। দেশ বলি করে আদেশ নালাগে, তেখেতর এই শারি কবিতায় অসমীয় মানুষক জাতীয় ভাবনার উদ্বুদ্ধ করেছিল। আধুনিক কবিতার ধারাত দেশাত্মবোধর এনে উদ্দীপক চিন্তা বিরল।

অমিতাভ বচ্চন, অলকা ইয়াগনিক, হেমা সরদেসাই আর আদেশ শ্রীবাস্তবর কণ্ঠত বাগবান সিনেমার এই গীতটি শুনিলে। এবার শুনক উদিত নারায়ণ আর অলকা ইয়াগনিকর কণ্ঠর আন এটি গীত।

0: আইডিয়ার বুলনির সমুশ্রুতালৈ প্রীতি আর সম্ভাষণ জনাই মই ভাস্বতী কলিতাই আজির বুলনি মুকলি করছো। প্রিয় শ্রোতা, আজির বুলনিত আমি আলোচ করবলৈ লৈছো মহিলার ঋতুস্রাব আরম্ভ হওয়ার পৰা রজনীবৃত্তিলৈকে লবলগা সচেতনতা, আর এই বিষয়ে কথা পাতিবলৈ আজি আমার স্টুডিওর মজিয়াত উপস্থিত হয়েছে ডক্টর রূপশিখা দত্ত। বাইদেউ নমস্কার।
1: নমস্কার জানাইছো।
0: হয়, আপনার আমার বুলনিলৈ স্বাগতম জানাইছো।
1: ধন্যবাদ।
0: হয় হয় বাইদেউ, আমি ইতিমধ্যে শ্রোতাক কৈছো যে আমি আমার মহিলার একটা প্রাকৃতিক নিয়ম, সেটা হয়েছে ঋতুস্রাব। সেই ঋতুস্রাব আরম্ভ হওয়ার পৰা শেষলৈকে, মানে আমার মহিলার মেনোপজ বুলিয়ে কৈছো যাতে শ্রোতাই বুঝি পায় সোনকালে, রজনী বৃত্তি বা মেনোপজর শেষ হওয়ালৈকে এই সময়ছোৱাত, এই সময়খিনির আমি কেনে ধরনের সচেতন হব লাগে, আর কিছুমান যদি এনে বিহঙ্গতিয়ে দেখা দিয়ে তেতিয়া তাক আমি ভয় নকৰি আমি কেনেকে আগবাড়ি যাব লাগে, এই কথাখিনি আজি আপনার পৰা আমি জানিম।
1: মহিলার উর্বর সময়, মানে আমি যেটু ফার্টাইল পিরিয়ড বলি কো, গতিকে এজনী ছোৱালী যেতিয়া শান্তি হয় বা যেতিয়া প্রথম মানে পিরিয়ডস হয়, তেতিয়া সেই সময়টোর পৰা যেতিয়ালৈকে কমপ্লিটলি মানে সম্পূর্ণভাবে মেনস্ট্রুয়েশন ফ্লোটো বন্ধ হয়, তেতিয়ালৈকে তাৰমানে যেটু উর্বর হয়, যেটুক ইউটেরাস বলি কয়, সেই ইউটেরাস যিকোনো জন্ম দিব পৰা সক্ষম হয়, হয় কন্যা সন্তান বা লড়া সন্তান যিকোনো, কিন্তু তাতো বহুতখিনি কথা থাকে। কিন্তু উর্বরতা যেটু ফার্টাইল পিরিয়ড বলি যদি কও, তার মানে মেনার্কি টু মেনোপজ,
0: মেনার্কি টু মেনোপজ, হয় এই সময়, এই সময়
1: সিখিনি সময়ত

হরেন্দ্র চন্দ্র নাথ আর তেখেতর সঙ্গী সকল ক্রমে প্রমোদ চন্দ্র নাথ, বাপন নাথ, দেবেন নাথ, রমেশ নাথ আর যতীন্দ্রনাথর কণ্ঠর ওজাপালি শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া শুনক জয়ন্ত গগৈৰ গীতার বাদন।

ফজলুল করিম আর গীতা হাতীকাকতির রচনার বিমল দেব মেধির কণ্ঠর আধুনিক গীত দুটি শুনিলে। এয়া আকাশবাণী গুয়াহাটির মহাবাহু। এতিয়া শুনক নেপালী অনুষ্ঠান।

কৰ্ডম লাকে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু বীৰতাৰ জিঠা বীৰতাৰ পঢ়িয়াবাং নীলি মদন সিং ৰংফাৰ হাৱাৰ আৰু লো লাংকিঠি লাং চানবমল বন্তা ননান্তা হিনি ডিষ্ট্ৰিক্ট চুৰিং কৰা ফু আনচো চেয়ামুলুক লাংকিঠি পেন কিছুং ফনাং লাং আসাম ষ্টেট এছ ডি আৰ এফ অথৰিটি পেনকে থানকে পাচিনিকে ধেমাজি লাপেন ডিব্ৰুগড় ডিষ্ট্ৰিক্ট আভেনাইটা চুৰিং কৰা ফৰা ফাৰহিচি আনচো চেয়ামুলুক লাংকিঠি পেন কিছুং ফনাংল লাপেনটে ফাৰু কে থমরা থ্রক্সির কেবরা কে থমরা টকবর ফ্লি ফ্লি হেক্টর কিটিকি কাং হয় অলংলে লাং ইংলমল ডিস্ট্রিক্ট হিনি অলং লাং কেঠিপেন কিসুং কে ফোনাং আড়া ফান কেরাপ লাপেন কেপাটু কেপাঠা কাফান কেচেপাচং হেম সেমারলো লাপেন লাহাই কেচেপাচং হেম অলং নন আন্তা বাং ফারুই সিরাইং করা সিরকেপ আমুলুক চেপাচং বমলাং পিনিং আফ্রাংসি লাং কেঠে হুট কাপ্রে কাপ্রেক ডিস্ট্রিক্ট অলং লাংটেং টোয়ার দলং লাপেনটে কাপ্রে কাপ্রে ইনফ্রাস্ট্রাকচার নহকলো এন এফ রেলওয়ে পাটুমি আরবে কে জাং কেঠে লাপেনটে লাং কেঠে পেন ফেরি মেমে পু লং থং ক্যাব রেল লাইন আদিম পাংঠেক পনলো রেলওয়ে ডিপার্টমেন্ট লাহে আদিম আলং থাং আঘটনা কেপাটু লংলে আফান চেরক টক পেন দলো ফেরি মেমে রেল লাইন আলং কেলাংচারি পাডু পনলো এন এফ রেলওয়ে চিফ পাবলিক রিলেশন অফিসার কে থান কে পাচিনি পনকে লাংকে থে পেন কাহেনু ধেমাজি সিমেন্ট সাপুরি রেলওয়ে আদলং পুথত কি কি মাফান এস ডি এস ডিআইটা আর ডি এস ও টিম দ্রুইং মাতে আরজান সেমারল কাজিরঙ্গা ন্যাশনেল পার্ক লাপেন টাইগার রিজার্ভ ফরেস্ট মারাত মারিং আপি লাংকে থে পেন কেরাই কম আফান লাপেন ন্যাশনেল হাইওয়ে কে পারহুদ কেরাই কম আফান আসাম পুলিশ আইজিপি অখিলেশ কুমার সিং লাপেনটে নগাঁও ডিস্ট্রিক্ট কমিশনার দেবাশিষ শর্মা পাটুমি ন্যাশনেল পার্ক ফেরে মেমে আহবার আলং লাংচারি দামল লাংঘেঠে আহুত মারাত মারেং আপি কেডো ডেম লাপেন কেচেহেলা তাতোয়ার কেরাই কম লাপেনটে ন্যাশনেল হাইওয়ে আলং গাড়ি মটর কেচেহেলাত স্পিড কে কন্ট্রোল হাডা কেডো আরাত লাপেনটে তোয়ার কেচেহেলাত আমলু কাতুম ফান কেরাই কম আপুথাক আলাং লিতুম বাহিনী কামার ডিপিল আলাং লিতুম নন লাংঘেঠে পেন কেচেদান আফান পেনাং আন আর ডি কেডো আকাম পারিডেংল চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হাওয়ার কেপাচিং থুর আফান পাটুমি দিল্লি কিমিয়ালং বাংফ্লি সেন্ট্রেল মিনিষ্টার আফান কাপ্রে কাপ্রে চেতং পনসি মাই পাদুপনল চিফ মিনিষ্টার একেহাই কেচেতং পনহুদ মিনিষ্টার আতুম পেন ফিশারি ডায়েরি ফার্ম লাপেনতে এয়ার কমিউনিকেশন সেক্টর কেপাচিং থুর আফান আর জে কিডিং পেন প্লেনিং কেসেমার লাপেনতে হাওয়ার আলং লাংকেঠে পেন খি দাঁত কানে হক আরার আফান কেরা বাপুটাক চিংকি চিংবাই পনল চিফ মিনিষ্টার কেহাই আদা বাপর ফিশারি ভেটেরিনারি এফেয়ার্স মিনিষ্টার রাজীব রঞ্জন আফান চেতং পনল লাপেন ফিশারি লাপেন ডায়েরি ফার্ম কেপাচিং থুর আফান চিংকি চিংবাই পনল বংশ অফি আলাংলি পার্লিয়ামেন্টারি এফেয়ার্স মিনিষ্টার কিরণ রিজিজু আফান চেতং পনল আলাংলি তুম বাহিনী ননহেড হাওয়ার আলং লাংকেথে পেন কি দাঁত কানুহক আরাত আফান কেরা বাপুথাক চিংকি চিংবাই পনল আলাংলি পাতুমি সিভিল এভিয়েশন মিনিষ্টার কিনজা রাপু রামমোহন পেন্টা মাই পাদু পনসি আসাম আলং এয়ার কমিউনিশন এয়ার কমিউনিকেশন কে পাংটাং আপুথাক চিংকি চিংবাই পনল আলাংলি আর্নিকাং সামাপর সেন্ট্রেল রেলওয়ে মিনিষ্টার অশ্বনী বৈষ্ণব আফান্তা চেতং পনসি আসন আসন প্রজেক্ট আলাম আপুথাক চিংকি চিংবাই পনল মাইকে পাদুপন হুদ লঙ্কা পেন উমরাংসু আকিমি রেল লাইন ইনফ্রাস্ট্রাকচার লাপেনটে ভারত ভুটান রেল প্রজেক্ট আপুথাক চিংকি চিংবাই পনল হাওয়ার আলো লিরসেং কে পাদু আফান পাইপা চেকলো নিফাই ক্যাব পেন লাখ ক্যাব চার্লি বাংাতুম থাইংপি আকলিম কে এ আলং কেপাচেরাপন আফান স্টেট গভর্নমেন্ট

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বিয়াং ডেং এবং লাকে মিডিয়াম ভেবল মিটার্স ফারুক লিরা ক্রেসিরা তকবরফ কিলোহার সালং ফারু থ্রক সিরাইং করাসের ক্যাব লাপেন এফ এম অলংকে ফারু ইসিরা ইসিরা তকবর থ্রক মেগাহার্স বিনিকে জাখং নিফাইকে থম ভমতারনি

0: adun tu karbyang deng long sarlam thar jil ko pinya sarlam thake ave data pack ari dia ekta rek ari lam thake man ladak rek puke rat pu apansi ki pudam alam the lapen ari puke aja kong pusi ki pu jonghele ave mate ong e pusita rat aja kong pulote thidum lasi emenale thangnat ave seta rat pen chelang lote jakong ruji pu alam the lasi sarlam the pulo ave detta rekari pinya sarlam the ke lapanik chalo
1: duma ke e oge prana phan henu pu alam the duma ahom along ke top elitum kaddo kaveta theklong hurlo monta muni ratum non puta duma mongbom chobom lapen duma saini pen henotsi chobom lang ok pran chepe messenji pulo tangte duma ason an pen chepa helu nai ji duma ke mong ke cho lapen kahenot pen ing phor elang joy ing huar lo e hambi along ta cancer ke sulong the duma ke mong ami hi duma ke mong me atuma phan kar ut pen ajoine e ok e pran heno idak ji lasi hithi kulat motor career lo lapen munit kachinglum along duma momme det nanji oso ka chopathe asar pi maratum phan duma pachuche det nanji lapen momme det nanji ke mesen ajir pojir pi atuma phan duma tirwa vedetsi akeme arta ka vedet au somaratuma phan duma pacho lapen pamong longle det nanji nenji bi ekta ইলিলে দুমা আফান কে চোকালি বন্তা দুমা সি এফান এ কে চো ইলিলে বিড়ি সিগারেট আফান কানসিপ কালি বিড়ি সিগারেট সি এফান এ কানসিপ দুমা আচুম আফানলে ইলি মে কাপে চো কালি বন্তা দুমা সি এফান মে এ কাপে চো
0: আদুন থু লুঞ্চে ঠাকাং ডেং পিনি লুঞ্চে ঠাকাং ডেং লং আফ্রান্সি জিটেন টারাং লপেন্টে রবিনা ক্রোপি পেন কে লুনা লুনা আর্জুই লং প আলুনালাম থেকে ডেংঠা আর্যিক সেনা

নাই আসন্ল ক্লোরিনেটেড প্লাস্টিক কে কেহেন ডাক আ কেমিক্যাল লোথেক লাপেন নং পেবারথেক লাপেন লংলে আরলো কেদু আলাং মাতে গ্রাউন্ড ওয়াটার আলং চিংবুই দুনসি লা পিজুন নোডাক পো লাপেন পেনাং স্পেসিস লাসন আলাং কিজুন পেন আক আপ্রান আকে হেনু দো কেথম প্লাস্টিক পেন আজক ট্যাপ আলাং মাতে ট্যাপ ওয়াটার আকে নহক নিংকান সুরিহিনীরা ক্রেথ্রক্সি কিরি কেটার লিপ আটেংকে 83% ট্যাপ আলাং মাতে ট্যাপ ওয়াটার স্যাম্পল আলং প্লাস্টিক পলুশন লংপনল ইউনাইটেড স্টেট আ ট্যাপ আলাং কেটের নাইল লাবাংসো অফি লেবানন আদুন্থু ইন্ডিয়া ইউরোপিয়ান আডেট ইউনাইটেড কিংডম জার্মানি লাপেন ফ্রান্স আলং কন্টামিনেশন রেট আবাং জুমচেট তাংতে আনিংকানবাং তা সুরি কেথম পেন সুরি ফ্লি প্লাস্টিক মাইক্রো পার্টিকল স্টেপ আলাং কেএন পেন ইলিটুম জুনপন রাবডেট টিটিল লাপুসন লে ক্লেমবমতে মুনিত আওক আপ্রাণ আফান কেথেদং আকনাহক দুজে ফ্লি তালপি আফান আকনাহক নিকান সুরিহিনীরা ক্রেহিনী আটেংকে 165 মিলিয়ন টন প্লাস্টিক পলুশন পেরথে তালপি আলাং আলং দোটাংলো ওসেন কনজারভেন্সি রিপোর্ট আটেংকে চাইনা ইন্দোনেশিয়া ফিলিপাইন্স থাইল্যান্ড লাপেন ভিয়েতনাম আডেট আটুম হেলো প্লাস্টিক তালো আলং কেলো কেং নাই লো কাপ্রেক আডেট পেন পাংবার দামলোতে প্লাস্টিক পেন নংকেমান টক্সিক কেমিক্যালস মতে কেফেরে মেমে কেমিক্যালস তালো আলং কেদো আপি আন আফান পানাহকল লাপেন মুনিত আফানটা পিসুংল প্লাস্টিক আলং ডি ইথাইল হেক্সাইল থেলেটস লাকে কার্সিনোজেন মাতে ক্যান্সার পেমান আ কেমিক্যাল লাপেন লিড ক্যাডমিয়াম মার্কিউরি হেই হই তাদো প্ল্যাংটন ল্যাং অক লাপেন ইলি মুনিত আতুমতা লাহি হই আকে ফেরে মেমে কেমিক্যাল এবং আলং নংদো ঠেক ফুড চেন পেন আজক লাসন কেমিক্যাল কেরো টাং মাতে কি উনটাং আক জংসি চোদেত লোতে ক্যান্সার কেলংজি আংরেং থেতান আঞ্চত কালিসি ইমিউন ডিসঅর্ডার মাতে বার্থ ডিফেক্টা নংদোপ ফ ল্যাংলং কেদো মারাত আপিয়াফান আকানহক প্লাস্টিক পলুশন কে ইসি বিকার আসন চেমানল তালো আলং কেদো আচিটুং আপক আরলো প্লাস্টিক পেনাং কেলং পন দো লাপেন আজক চিটুং আতুম পেনাং আকাতরা দোকক টিটি পিমালা ডাইজেস্টিভ ট্র্যাক মাতে আফেক হাই হুই আলং চিংথাং লক টিটি লাপেন আজক পেনাং আচিটুং ওয়েল লাপেন কাপ্রেক আপিতা থিনাংল মন্টুনে কে জাল আ প্লাস্টিক আরি আচেত আলং কাচিংথাং পেন আজক আচেথে কেচেএন কাতোরা কাংচির কেলাং ইট পেন আচাম দামনাং কক টিটি তাদো থ্রক মুনিত আফান আকেনাহক প্লাস্টিক কাসেলাম ই আসন আ কেমিক্যাল কম্পাউন্ড কে তমন লাপেন লাং আফান মেমে প্লাস্টিক আলং কেএন পন কেমিক্যালস থেলেটস বিসফেনল এ পলিব্রমিনেটেড ডি ফিনাইল ইথার হেই হুই কে এক আফান হেনোপিক জেনাম লা চিনি ডেপ আফি সেটা কেচো আসন কেবর ই ল্যাং আবং কসমেটিক আবং পারফিউম দোয়াই হেই হুই লাপেন কাপ্রেক কাপ্রেক আলং প্লাস্টিক কে এন পন ইংলুমপিক লাং পিবিডি কে থাইরয়েড হরমোনস আফান পভিরল লাপেন আজক মুনিত আতুম কেথে কিডিং আহত আকেটিকুক নাংডোকক তাহাই এজাহাক আ কেমিক্যালস কে এরেং আফানতা আকেনাহক দু সোয়ারলো আতুম অসো কচপাথে আপর আহত লাসো কেমিক্যাল উনলোতে মাতে ইমিউন সিস্টেম লাপেন রিপ্রোডাক্টিভ সিস্টেম আফান আকেনাহক দু প্লাস্টিক কেএন কাংলুম টেট পেন আজক 95% ইউনাইটেড স্টেট আরিসো নিমসো আবার সো আলং বিপিএ আকেমিক্যাল লং পনল লাভ

আদন ঠু ফ্রেসিং টিস লাপেন্দে রবিনা ক্রোপি প্যান কেলুন আলুন আলাম থে পাডু প্যান আবে আর্জিক সেনাং আলাং লিতুম প্যান কেলুন লাবাং সলুন।

0: সমূহ ছাত্রছাত্রীলৈ প্রীতি আর শুভেচ্ছা জানাই আজি অনুষ্ঠান মুকলি করছো। তোমালোকলৈ আগবঢ়াইছো এয়া রূপক টমাস আলভা এডিশন। রূপকখনি তোমালোকলৈ যুগুতাই দিছে ডক্টর রমেশ চন্দ্র গোস্বামীয়ে। শুনো আহা টমাস আলভা এডিশনের দ্বিতীয় খণ্ড।
1: ওঠরশ চৌষষ্ঠি সনত রেলর কামবুর এড়ি দি কানাডার স্ট্রেটফোর্ড নামৰ জংশন এটাত টেলিগ্রাফার হিসাবে কামত সোমাইছিল। তাতো বেশদিন থাকবে নয়ারে।
2: কিয় মামা?
1: টেলিগ্রাফ অফিসতে একটা পরীক্ষাগার খুলি পরীক্ষা চলাই গৈছিল। বিভাগীয় পরিদর্শকে তাত আপত্তি করা নাছিল। রাতে যাতে এডিসনকে ধরে কোনো টেলিগ্রাফার টোপ

0: কলম লিখিছিল আর সেই তিনিখন আলোচনীয় মোক কিন্তু যথেষ্ট সহায় করেছে বিজ্ঞান লেখাত। আর জনপ্রিয় বিজ্ঞান লেখার পাছত এনে এটা হল যে মানে প্রত্যেকখন কাকতে কিবা এটা লিখিব লাগিলেই বিজয়কৃষ্ণক মাতে। যেতিয়া প্রথম দৈনিক অসম আরম্ভ হয় কীর্তি হাজরিকাই মোক মাতি পঠাইছে মোর কলিগ এজনের মাজেরে। তেও মাতি তেও কইছে যে এই প্রথম
1: সোনারাম স্কুলত
0: শিক্ষকতা কালতে যে আপনি এই স্তম্ভটি লিখিব লাগে। আর লগতে তেও এটা দায়িত্ব দিলে যে অসমী রংঘরতো আপনি অল্প সহায় করে দিব লাগিব। আর সেইটাই কিন্তু কীর্তি হাজরিকার উদ্গনিয়ে মোক বহুত সহায় করলে। আর সেই দিন ধরে মই এই জনপ্রিয় বিজ্ঞান লিখাটো বাদ দিয়া নাই। আর ইতিমধ্যে মই বহু ঠাইত পড়িব গলেও বা বহু ঠাইত কাম করলেও জনপ্রিয় বিজ্ঞান লেখাটো কিন্তু মই বাদ দিয়া নাই। সেই সময়তে এই সৌরভ চলিহে আকো কয় যে তুমি সায়েন্স ফিকশন লিখা কল্পবিজ্ঞান, তো মই দেখিলো হয় ইউটো নতুন গতি অসমীয় সাহিত্যত কল্পবিজ্ঞানও মই প্রথম আরম্ভ করলো। আর প্রথম মোর মনত আছে এটা শারদীয় সংখ্যাত প্রতিনিধিত মই উলিয়াও। আর তার পাছতে প্রায়বর বিশেষ সংখ্যাত মোলৈ চিঠি আহে কল্পবিজ্ঞান লাগে, আর সেইটি মোক উদ্গনি দি লিখাত সহায় করলে।
1: আচ্ছা স্যার, এটা তো আমার অসম বিজ্ঞান সমিতিও মানে জন্ম হয়েছে, কিন্তু বোধহয় সমিতি অচালুকী অবস্থা আছে, বিজ্ঞান জ্যোতিও আমার ষাঠির দশক
0: বিজ্ঞান জ্যোতি মানে লিখেছো,
1: গতি সেই সময় আপনি আমার অসম বিজ্ঞান সমিতির আপনার কিনা সম্পর্ক তৈরি হয়েছিল?
0: অসম বিজ্ঞান সমিতিত আছিল, কিন্তু মই মানুষখিন যাই ফেস করব মই শিক্ষক কারণে সেই
1: হীনমান্যতা কলেজ আর ইউনিভার্সিটির শিক্ষক
0: ভুবন মোহন দাস হরি প্রসন্ন দাস গই মোট তারপর বস্তু কালেক্ট করে মই যাব টান পাও। তো মোর এটা মনত সদায় এটা হীনমান্যতা আহে যে মোর লগর মানুষবিলাক ইমান আগলে গেল মই পিছুয়াই থাকি।
1: সেই সময় বিজ্ঞানত লেখার ক্ষেত্র বিশেষকে পরিভাষার প্রশ্নটি বড় ডর প্রশ্ন আছিল। আমার গুহী বিশ্ববিদ্যালয়ে ভূপেন শইকীয়া স্যারের নেতৃত্বত পরিভাষার কাম চলিছে, আমার অসম বিজ্ঞান সমিতিও জড়িত হয়েছে। আপনি এই বিশেষকে মানে ধর গোটে বিজ্ঞানের চর্চাটা ইংরাজিতে হয়ে থাকে গোটে বাইরের এইবিল বা আমার ইন্ডিয়াতেও তে ধরনের, তারপর এই চর্চাটা আরম্ভ করতে আপনি সুবিধা অসুবিধা কেন আছে আপনার?
0: এটি খুব ভাল কথা শুনেছা, মই প্রথমতে অতি টান পাইছিল, কিন্তু পরিভাষা তৈয়ার করতে সংস্কৃতর জ্ঞান লাগে। আর এই আপাহতে মই কই থাকো যে সংস্কৃতটো মোর অল্প দখল আছিল, মই তলর পরীক্ষা দি অসমত গোল্ড মেডেল পাইছিল, গতি শব্দ তৈয়ার করাত সংস্কৃতর জ্ঞানখিনিয়ে কিন্তু মোক যথেষ্ট সহায় করলে। আর যেতিয়া প্রথম সব পরিভাষা ওলায় তাত বেশিরভাগ কিন্তু এই ভুবন মোহন দাসে যে মই তৈয়ার করা শব্দ গ্রহণ করেছে বেশিরভাগে। অসুবিধা আছিল এইটে যে অসমিয়াত সেই সময়ত লিখা প্রবন্ধ পোৱা না যায়, ইংরাজিত পড়ি একেবারে হজম করলেহে তুমি আর তোমার ভাষা লিখব পারিবা, সেই অসুবিধাটো মই পাইছিল। কিন্তু যিকোনো হেৰিয়ে নহওক ভগবানের কৃপাত সেই পড়ি কিন্তু কথাবিলাক বুঝি পাইছিল। আর মই যেতিয়া পরিবেশের কথা লিখো তেতিয়া এই ভূপেন হাজরিকাই একটা কথা কৈছে যে আপনি পরিবেশের
1: আমার প্রতিনিধি তেখেত জড়িত হয়ে আছিল আর সম্পাদক হয়েছে তেখেতের লগত আপনার কিবা সম্পর্ক হয়েছিল নাকি এই ক্ষেত্রে?
0: একেবারে তার মানে মই প্রতিনিধি যে লিখো লিখতে ইতিমধ্যে মোর কিতাপও অরুণ বুরকাশ্য তার মালিক আছিল অরুণ বুরকাশ্য শ্রীভূমি পাবলিশিং, তেও কিতাপও উলিয়াইছিল, তেও মোক বহুত লিখার পাছতো কিতাপরে যেটা রয়্যালটি
1: বলে
0: দিয়া নাছিল। তেতিয়া

0: ماشي. ونسو نيران نبي شنور فبراير تموك ديسيل بيجن دي بخور هتو دي عرو تتيا غابلو جي عصلو تي اي كامتو مي كوري اتا উপকারৰ কাম কৰিছোঁ আৰু যাৰ কাৰণে মই স্বীকৃতিটো পালোঁ আৰু ৰাষ্ট্ৰীয় পুৰস্কাৰটো মই মোৰ স্বীকৃতি বুলিয়েই ধৰি লৈছোঁ আচলতে তেতিয়াও কিন্তু 98 চনতো শতকৰা 100% যে পাঠকে বিজ্ঞান গ্ৰহণ কৰিছিল বিজ্ঞান জনপ্ৰিয় বিজ্ঞান সেইটো কিন্তু নহয় কিন্তু এতিয়া তাৰ তুলনাত বহুত অধিক পাঠক সৃষ্টি হৈছে আমি আসলতে জনপ্রিয় বিজ্ঞানক সাধারণ জনতাই বুঝিব পরাকৈ লিখা বর্তমান কাম শব্দবিলাক আমি এনে ব্যবহার করব লাগিব যেটো সাধারণ রাইজে বুঝে খুব বেশি পরিভাষা সংস্কৃত শব্দ প্রয়োগ করে লিখিলেও রাইজে বুঝি নাপায় গতি মই কিন্তু সদায় যত্ন করো কেনেকৈ রাইজর ভাষারে মই তাক প্রকাশ করব পারোঁ আৰু এতিয়ালৈ তোমালোকৰ সদিচ্ছাত ঈশ্বৰৰ ইচ্ছাত মই কিন্তু সেইটো ক্ষেত্ৰত কৃতকার্য হোৱা বুলি ভাবোঁ
1: হয় ছাৰ আৰু বিজ্ঞানৰ ভিতৰত আকৌ ধৰক গণিতত লেখা পঢ়া কৰাটো আৰু জটিল গতিকে গণিতৰ মানে সাংকেতিক কথাই যথেষ্ট বেছিকৈ থাকে কিন্তু গণিতৰ মাজতো মানে এটা দর্শন আছে গণিতের মাজতো এটা মধুর কথা আছে এই কথাবিলাক মানে উপস্থাপন করাটো কিন্তু বড় সহজ কথা নয় সেই ক্ষেত্রে আপনি যথেষ্ট কৃতকার্য আর সেই সম্পর্কে অকমান কব নাকি
0: আসলে যেটা এই গণিত শিক্ষণের লগত মই জড়িত হলো আর যাই মই প্রায় হোক সমগ্র ভারতবর্ষতে কিন্তু শিক্ষক প্রশিক্ষণত গৈছো এনসিইআরটিৰ মাঝেরে তেতিয়া দেখিলো সকল ঠাইতে কিন্তু গণিতৰ প্ৰতি এটা ভীতি অযথা ভীতি এটা আছে সেই গণিত ভীতি দূৰ কৰিবৰ কাৰণে ইতিমধ্যে মই জনপ্ৰিয় বিজ্ঞান লিখি যিটো অভিজ্ঞতা হ'ল তাৰ পৰা বুজিলোঁ যে জনপ্ৰিয় গণিতো লিখা উচিত আচলতে আৰু সেই অনুপ্ৰেৰণাতে মই প্ৰথমখন লিখোঁ গণিত কিয় নলাগে অবশ্যে এই ক্ষেত্রত এই আকাশবাণীয়ে মোক যথেষ্ট সহায় করেছে আকাশবাণীয়ে তিনিটামান সিরিজ গণিতর প্রকাশ করেছে আর তাত এই কথাবিলাক কৈছো যে গণিত কিয় নলাগে তারপর মই লিখিলো গণিতর রং আর খেল ইত্যাদি করে প্রায় 7খন কিতাব জনপ্রিয় বিজ্ঞান লিখিলো আর ইতিমধ্যে মই আলোচনীত জনপ্রিয় বিজ্ঞান লেখা আরম্ভ জনপ্রিয় গণিত লিখা আরম্ভ করিলো আর সেই জনপ্রিয় গণিত এবার নিলিখিলে পাঠকর পর চিঠি আহে কেউ লিখা নাই তো এটা মই মুকুটাত একটা সিরিজ লিখি আছো এবার নিলিখিলে কিন্তু ফোন আহে বা সিরিজ চিঠি আহে কেউ লিখা নাই অথচ মই ঠিক কন্টিনিউস করেও লিখা নাই তথাপি তো সেইটো এটা মানে আনন্দের কথা তার মানে জনপ্রিয় গণিতকে মানুষে ঠিকভাবে গ্রহণ করেছে
1: আচ্ছা এই এই প্রসঙ্গতে ধরক এই যে গণিত শিক্ষার ক্ষেত্র এই যে অঙ্কটা একটা অতি জটিল বিষয় আমার লড়াছালী টান পায় আপনি ভাবে নেকি যে জনপ্রিয় গণিত লিখার যোগেদি গণিত শিক্ষার একটা ধনাত্মক পরিবেশ সৃষ্টিত আমার রাজ্যখনত
0: নিশ্চয়
1: ডাঙর অরিহণা যোগা বলে ভাবে নেকি আপনি
0: এইটা কিন্তু হয় কারণ মই বিভিন্ন ঠাইত বক্তৃতা দিবলৈ যাওঁতে দেখিছোঁ ল'ৰা ছোৱালীয়ে মোৰ কিতাপৰ প্ৰসংগ কৈ গণিতৰ প্ৰশ্ন কৰে গতিকে তাত দেখা গৈছে তাৰমানে জনপ্ৰিয় গণিতৰ কিতাপে তেহেঁতক প্ৰভাৱান্বিত কৰিছে আৰু কৰে আচলতে গণিতৰ যিটো প্ৰায়োগিক দিশ সেই প্ৰায়োগিক দিশটো যদি আমি ৰাইজক বুজাই দিব পাৰোঁ ছাত্ৰ ছাত্ৰীক বুজাই দিব পাৰোঁ তেতিয়া গণিত ভীতি দূৰ হয় আসলতে গণিত আমার কোট নাই সেই কারণে মোর একটা সিরিজ আছে এই আকাশবাণীতেই প্রচার হয়েছিল গণিত সর্বত্র বিদ্যতে গণিত সকলতে আছে এই যে গণিতর প্রয়োগ আছে সেইটো কিন্তু দৃষ্টি দূরদৃষ্টিরে চাই উলিয়াব লাগিব এই যে আমি কথা পাতি আছো এতিয়া কথা পাতার মাজতো গণিত আছে

0: এক্সপ্রেশন অফ লিরিক্স এন্ড রিদম, এইবিলাকেও ভূপেন হাজৰিকা ইজমক সহায় করে একটা লেয়ারে। কণ্ঠেরে তাক কেনেকে প্রকাশ করিব পারি সেইটো ঈশ্বরে দিছে না মোক, গতিকে সেইটো লৈ এই তিনিটাকে সমন্বয় করে মই মোৰ সুর দিও, এটা ক্রিয়েটিভ সুর বুলি কওঁ। গণসংগীত নহয়, লোকসংগীত নহয়, সেইটো সেইটো ক্রিয়েটিভ। মই অতি বেয়া পাওঁ আধুনিক গান বুলি যে দিয়ে, সব চলিকে পিছিয়ে আধুনিক গান আর রবি ঠাকুরের গানবিল আধুনিক গান। গতি এই আধুনিক গান কথা তো নিরি, যদি কাব্যিক গান বা ক্রিয়েটিভ সৃজনী প্রতিভামূলক কিনা একটা শব্দ লাগে। আর এই ঠিক যে বঙ্গদেশত হে আধুনিক গান বাঁচি আছে, পৃথিবীত কতো নাই।
1: সুগম সংগীত শব্দটি কেন লাগে?
0: সুগম সংগীত খুব ভাল, লাইট মিউজিকর সুগম সংগীতটি খুব ভাল, অতি সুন্দর। বঙ্গদেশ আর অসমে লৈছিল এইটো অল ইন্ডিয়া রেডিও,
2: এইটো অল ইন্ডিয়া রেডিও একটা মিশন আছিলে,
0: মিশন আছিলে সুগম সংগীত। আর এইটো মই এতিয়া ভাবো যে সব ক্রিয়েটিভ আধুনিক গান বিলাক সুগম সংগীত গাইব আনছো।
3: দাদা, এখিনি এটা সংগীতৰ যেটা কথা চলি আছে, এটা প্রশ্ন কৰিবলৈ বিচাৰিছো। লেহলে যেতিয়া মই ফুৰিবলৈ গৈছিলো,
4: কলৈ
3: লেহ ভূপেন দাৰ গান লেহ অঞ্চল নোৱাৰা কথা। এতিয়া এটা কথা হল, আপোনাৰ গীতে মানুহৰ হৃদয় চুই যোৱাৰ কাৰণ কি বুলি ভাবিছে বাৰু?
0: এই মই এই কথাটো হেৰিক সুধিছিলো, লেহত একেবাৰে ওপৰলৈ লৈ গৈছিলে যেতিয়া আমাক, তেতিয়া ডিফেন্স মিনিষ্টাৰ আছিলে চাৱান। তাৰপিছত যেতিয়া গৈ পালোগৈ ওপৰত, আমাৰ বেংগলৰ পৰা যিকেইজন নিলোঁ, মই আছিলোঁ লিডাৰ। কি কৰিব লাগিব, আমি গৈ আমাৰ জোৱানসকলক শক্তি দিব লাগিব। লেহত গৈ পেলাই ডিজেন, আমাৰ ডিজেন মুখাৰ্জী রবীন্দ্র সংগীত, তেওঁ আমাৰ লড়তে হবেই, গাইতে হবেই, এনেকুৱা এনেকুৱা কৰিলে, ধুতি চুটি পিন্ধি গৈছিলে। তাৰপিছত কোনোবাই কিবা সাৰে যাহা যে আচ্ছা হিন্দুস্তান হামাৰা গালে, ইফালে তাত 20 দিন 30 দিন তেওঁলোকে ঠাণ্ডাত বহি থাকে। এতিয়া কৈছিল যে আপোনালোক কিয় আহিছে বোলে, গান গাব, এই গান গাই পেলাই তোমালোকক শান্তি দিবলৈ আহিছোঁ বোলে। আমাক নালাগে শান্তি দিব, আমি এই ডেথ সেৱা হোৱা পাকিস্তান, এয়া এয়া চাইনাৰ বৰ্ডাৰ, আমি ইয়াত 3-4 মাহ অকলে থাকোঁ, আমাক শান্তি দিব নালাগে, আপুনি খালি মোক গান গাই দিয়ক। মোৰ ভনীজনীয়ে কি গাইছে এতিয়া মোৰ গাঁৱত, মোৰ ভনীজনীয়ে কি ভাবিছে, মোৰ মায়ে কি ভাবিছে, অর্থাৎ লোকসংগীত শুনাওক।
5: এইবাৰ শুনো আহক গীত দুটি। প্ৰথম গীত, ৰদালিৰে ভৰা সেই সোণালী সুদিন, একেলগে খেলা পুৱা গধূলি বেলা।

ঘন অরণ্য ধৈর্য ঘন্য পুঁজিপতি ধন্য জন অরণ্য ধৈর্য ঘন্য পুঁজিপতি ধন্য কোনো আসন্ন গণ্য মান্য সমাজ।